ছুটি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সুবেশ কুমার স্যার, প্রত্যেক দিন ডাক্তার শিবরাজ শর্মা এমবিবিএস এমএস ক্যান্সার সার্জন, প্রত্যেক শনিবার ডাক্তার সরোজ অধিকারী এমবিবিএস এমডি মনোচিকিৎসা, প্রত্যেক মহিনাকে তেসরো শুক্রবার ডাক্তার অনিশ অধিকারী এমবিবিএস চৌবিশে ঘন্টা, ডাক্তার শিশুপাল মন্ডল এমবিবিএস চৌবিশে ঘন্টা, ডাক্তার বিকি সাহা এমবিবিএস চৌবিশে ঘন্টা, ডাক্তার অমোঘ উপাধ্যায় এমবিবিএস চৌবিশে ঘন্টা, ডাক্তার চন্দন সাহা রেডিওলজিস্ট প্রত্যেক হপ্তাকে মঙ্গলবার বিহিবার র শনিবার দিবসো তিন তিরিশ বজে, ডাক্তার প্রদীপ পান্ডে সোনোলজিস্ট প্রত্যেক দিন বিহান আট বজে দেখি দশ বজে সম্ম, ডাক্তার সবিন লুইটেল রেডিওলজিস্ট দৈনিক দিবসো দুই বজে দেখি পাঁচ বজে সম্ম। সম্পর্ক অস্পতাল ডাইরেক্টর প্রমোদ কৈরালা, সুকুনা সামুদায়িক হসপিটাল প্রালি সুন্দর হরিচা দশ গ্রাড চোক মোরং, মোবাইল নম্বর অন্ঠানব্বই পাঁচ বিশ অড়চালিশ দুইশে সড়চালিশ, ফোন নম্বর শূন্য একাইশ পাঁচ অড়চালিশ সাতশো ছয়াশি।

আজকের নাম মনে আঁকো কিরকম আঁকো, আইন আর তুমি দেখো হাত ধরেব নি, তুমি তো প্যান্সিল বনায় দাও, সিটি দেখছি বসো বুঝো বসো।